নকইয়া নৌসু মেই রুইয়া নাকার খাইয়ারাকি মে পিরিসা তেইবিত সোপো ইয়ন অস্ট্রেলিয়া নিকা মে পুনা অনাসি তেঙ সেম ইয়ন নুসিরন সিস্টার পুরাতানে ইয়ন পিসি পায়স ইয়ন নাওয়ের পেনি মে নাসি অওতাওয়াস তেতো ইয়ন সাইনা সিস্টার বিতা ইয়ন সামো অয়বুন রন মে আনৌসু মে মে কে মে মে খাইয়ারা কিন তাপু আকে কামাই সকস মেতেন নকাওয়া কিপা ইয়েস আনি কে কাবিতা মেনতে মে ওয়াই মে মে কে মে মে খাইয়ারাকি খাইয়ারাকি নিপকান তাহিন তাকুং নিচোনারাকি ইনাবেরে বেড়ে সকারাপয়া তকিতা মে নেস নামি ইপো পো কি নকন মে মে কে মে মে ইনানুন ওয়েনিয়াকিন অরাকিনা অপন নানাউসু আখে আর কে রকমি ইরৌনা ইমায়ন মসিরাওয়ানা সকস মেতো কুকুরই পা ইয়াস আনি কে আকা আনাবেতি তামেনা আরে ইকারাওয়া মে মে কে মে মে কাইয়ারাকে নক নুমান সুয়ানা আও এভি নিরাপাতানা ইরম তারিনা সিনা মে তোকান্নাত ইচুয়ারকে হয় এনাকাইয়া কিনতেপুং আইও ইরারি কি আনাকার কাইয়ারাকে মে পিরিসা তকর পেরে নাই পিএসও আও আইও ইরিয়ানা তকুনারিয়া তঙিরাকে ইয়ং পানা নিয়েসু আরে আনা কি ইরৌন ফাহাতারুয়া তামেকি